প্রবন্ধ যা আলমা কই সাথে রাখেল আখাড়া জিও প্রবন্ধ যা আলমা কই সাথে রাখেল আখাড়া জিও ক্যা কইয়ে কিস আর শুনাইয়ে জো কহনা সব প্রভজি পাস সব কিছু কিতা তেরা বর্তে সদা সদা তেরি আস জিদে বড়িয়াই তা তেরি বড়িয়াই।